0: কাঁধো মেন্টি কৃপা কাঁধো
1: বেনতি সর্বেনতি বেনতি হরি কৃপা কাঁধো বেনতি নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ নিজ